0: এহিটিয়াত মেহিটিয়াত হেতটো দানিনা ৰিদমে লাইভ এফেম
1: ලංකාවේ වෙලාවෙන් දැන් වෙලාව පාන්දර 3:20.
2: Live FM